0: 买本能力巴拉
1: 巴能爱那啥都在那种吞吐中先拉人站跟北京都在查看来看的呀 VSL 中大 Demetrius 来路堂那里先吞吐中先拉人站跟北大丁是都在准 Demi 跟宋大丁
2: 对你吞吐个下丁米住Tlew swak thay ding in azwam tu arsi. Angan tu tu Solomon Valte asi. Asya tu tu kema Demetrius kasi. Arezit mi van sang pia. Eng te di mi arsi fate pakat a om. Eng te tu arsi dang pol snakin. Ate lay te. Arsi tum del pol tu van kao pia tum takle. Moi taki an...Tleo laya, eng te ju, fate taklong at leo te. Atan jana, arsi dang poli, muswam le, ni san atong teo. Tleo beswak dingin na fate tuk, diin arsi pakatin an ni san. Zaw manin an lang mutay ziklo, diin adang arsi botla in an tive. Eng te ju, aria asya.Medang vekin moi taki tleo tumpi pek suat vechu adu. Asinan jang di veki azuam kale fate takte vial in tleo chu apesok te. Zan katu eng te in leilungi ummi nao hakte pakat sangkate kianga mitli tla in adou rero ka avun mu. Nao hakte chun.Dim ten, ka o mahar duk, rol pikom ding ka du, diyan apun sep so. Eng te chun, tui nao hak ju, van bari sin avun mu tika, kwa arroti. Tleo ka vun besok dingi, ju talin abom tay ding. Ati I eng te ju, tleo besok dingin, na api na zoam. Nao hak te chun, van lam...Ahun zau I, eng te I, bek suat mi tleo fate tak ju, ahun mu tika. O, ki arsi fate ju, kema shang longa tleo a suat, diya lungo yin a ni. Dui zan I sin, na hak te ju, ahum har zan, aria siat zan, a van lam ahun zau teo. Eng te ju, arsi bo laka, dun biyin, tleo a besok te lo naen, azom na ki tleo fate tak, a dot miyin, nao hak te ju, a longa oi deri, a riat siat na kan him, teo a si, arsi dang bol kalin, an te tiam ve tlang. Ziang di ve ki, du min na tleo di ka a tupi lo. Na tleo na kin, ziang di in midang, na bom te ding le.Di atupi deo. Jui sin, eng te ju, nangam zet le, lungoi zet din atleo ringung klang a si. Jang ati le atleo nak san atay tiam klang. Ka ton tu siar mi ngay du nan za tan para ka lungoi.
1: Demi, ka lungoi na sa. Demi hi, VSL, jangan zom ok nak hi. Apakat na nga du ta a si hi. Apa ju, pangulian tuan a si.จนอันนู้นเหนูลีเดียมวยสิได้มีกันลงอ่อยจิตมั้งโอเคทุกท่านนะจนกันโปรแกรมกันเป๋ฟรีดิ้งเองทุกทางชาติกันไงหลังเตะโปรโมชั่นวิดีโอชินนิวเยียร์โปรโมชั่น CCV ยุทธบริอันตัวเรามีตัวนี้ไงนักอินจานกันเป๋ตาฟรีดิ้ง